আজ মঙ্গলবার, তেসরা ভাদ্র, 1948 শকাব্দ, 25 আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 8 ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 19 মিনিট হয়ে 33 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 5টা বেজে 56 মিনিট হয়ে 43 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 20 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে ঝোড়ো আবহাওয়া তৈরি হওয়ার কারণে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় ৫৫ কিলোমিটার অবধি হতে পারে। এই জন্য পরবর্তী ছয় থেকে বারো ঘন্টার মধ্যে মৎস্যজীবী বন্ধুদের উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

এতক্ষণ সেতারে রাগ কোমল ঋষভ আশাবরী ও পরে ললিত শুনলেন। বাজিয়েছেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সুভদ্র সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন এলিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিত মানস, আজ 213 তম পর্ব।

শুনলেন রামচরিতমানস। আজ শুনলেন 213তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়।

স্টুডিওর ঘড়ি কাটা বলছে সময় সকাল 7:10, আর এই সকাল 7:10 হওয়া মানে তোমাদের সঙ্গে যুববাণীর বন্ধু কিন্তু হাজির হবে সুপ্রভাতের আড্ডায়, যেরকম প্রত্যেক দিন হাজির হয়। আর ঠিক তেমনিভাবেই আজকে তোমাদের সঙ্গে যুববাণী হাজির এবং তোমাদের এই সুপ্রভাতের আসরে তোমাদের সঙ্গে আজকে রয়েছি তোমার বন্ধু বিদর্শক। আর সুপ্রভাতের আসর মানেই তোমরা জানো যে আমরা কিন্তু অনেক অনেক বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। যেমন আজকে কিন্তু একটা বিশেষ দিনের কথা তোমাদেরকে বলবো, বা বলা যেতে পারে আজ থেকে শুরু হয়ে টানা 15 দিনই আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেন সেটা নিশ্চয়ই বলবো, এছাড়াও বলবো আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত সেই গল্প। আর একদম শেষে যেমন প্রত্যেক দিন আড্ডা শেষে থাকে তোমাদের জন্য একটা শিক্ষণীয় গল্প, সেটাও কিন্তু তোমাদেরকে

শোনাবো। আর এই সমস্ত কিছু শুনতে হলে, জানতে হলে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে সকাল 8টা পর্যন্ত একদম রেডিও সেটে টিউন করে। ব্যাস তাহলে আর কি, আজকের এই যে আড্ডা, এই আড্ডা চলো তাহলে শুরুই করে দিই। যেহেতু যুববাণীর আড্ডা এবং সঙ্গে তোমার বন্ধু বিতর্ষক রয়েছে, তাই গান ছাড়া তো আড্ডা জমবে না। আর গান মানে আমি কিন্তু তোমাদের সব সময় মিষ্টি মিষ্টি সুন্দর গান শোনাই। তাহলে চলো, তোমাদের জন্য একদম শুরুতে রইল শানের কণ্ঠে এই গানটা। গানের পর ফিরে আসছি, সঙ্গে থেকো।

গানের পর তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম। তোমাদের সঙ্গে রয়েছি আজকে তোমাদের বন্ধু বিতর্ষক। আর যেরকমটা বলেছিলাম যে আজকের যে যে সুপ্রভাতের আড্ডা, সেই আড্ডা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং যার মধ্যে প্রথম বিষয় হয় হচ্ছে আজকের যে দিনটা, সেই দিনটা ইতিহাসের পাতায় বিখ্যাত কেন। তার কারণ ইতিহাসের পাতায় প্রত্যেকটা দিনই কোনো বিশেষ মানুষের জন্য, কোনো বিশেষ ঘটনার জন্য চিরস্মরণীয় হয়ে উঠেছে। আর আমার তাই মনে হয়, যেটা প্রত্যেক দিন আড্ডায় বলি, যে কোনো একটা দিনে যখন আমরা সেই দিনটা সম্পর্কে জানি, তখন কিন্তু আমরা সমৃদ্ধ হই। আমরা মনে করি যে সত্যি আজকের দিনটা আপাত দৃষ্টিতে দেখে অনেক সময় মনে হয় খুব একটা সাধারণ দিন, কিন্তু এই দিনটা ইতিহাসের পাতায় কিন্তু বহু ঘটনার সাক্ষী। তাহলে চলো সেই রকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সঙ্গে এখন ভাগ করে নিই।

1896 সালে আজকের দিনে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হয়ে সাহিত্য, সমাজ, রাজনীতি ও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রকাশ করে। পরবর্তীকালে বসুমতী বাংলা সাংবাদিকতা ও সাহিত্যচর্চার ক্ষেত্রে একটি পরিচিত নাম হয়ে ওঠে এবং বহু লেখক ও সাহিত্যিকের লেখা এই পত্রিকায় প্রকাশিত হয়। ১৯০০ সালে আজকের দিনে হ্যান্স অ্যাডলফ ক্রেবস জন্মগ্রহণ করেন। তিনি জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ চিকিৎসক এবং জৈব রসায়নবিদ ছিলেন এবং কোষে শক্তি উৎপাদনের রাসায়নিক প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। তার আবিষ্কৃত ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড সাইকেল জীবদেহে খাদ্য থেকে শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া সেটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই গবেষণার জন্য তিনি ১৯৫৩ সালে নোবেল পুরস্কারও পান। ১৯০০ সালে আজকের দিনে সজনীকান্ত দাস জন্মগ্রহণ করেন। তিনি কবি, সাহিত্য সমালোচক ও প্রাবন্ধিক ছিলেন এবং বাংলা সাহিত্যের সমকালীন প্রবণতা নিয়ে নিয়মিত লেখালেখি করতেন। শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন এবং তার রচনায় সাহিত্যিক সমালোচনা, ব্যঙ্গ, সামাজিক পর্যবেক্ষণের উপস্থিতি বিশেষভাবে উল্লেখ করা যায়। ১৯১৬ সালে আজকের দিনে ফ্রেডরিক চ্যাপম্যান রবিন্স জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন শিশু বিশেষজ্ঞ এবং ভাইরোলজিস্ট ছিলেন এবং ভাইরাসজনিত রোগ নিয়ে বিশেষ গবেষণা করেন। জন এন্ডার্স ও টমাস ওয়েলারের সঙ্গে তিনি পোলিও ভাইরাসকে মানবদেহের বাইরে টিস্যু কালচারে বৃদ্ধি করার পদ্ধতি আবিষ্কার করেন, যার জন্য ১৯৫৪ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ১৮১৯ সালে আজকের দিনে জেমস ওয়াট প্রয়াত হন। তিনি স্কটিশ প্রকৌশলী ও উদ্ভাবক ছিলেন এবং বাষ্পীয় ইঞ্জিনের কার্যকারিতা উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ কাজ করেন। তার উন্নত বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবের সময় কারখানা, খনি ও পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং তার নাম থেকেই শক্তির একক ওয়াট তার নামকরণ করা হয়েছে। ১৮৬৭ সালের আজকের দিনে মাইকেল ফ্যারাডে প্রয়াত হন। তিনি ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী ছিলেন এবং তড়িৎ চুম্বকত্ব ও তড়িৎ রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র, বৈদ্যুতিক মোটরের নীতি এবং জেনারেটরের কার্যাবলী নিয়ে তার গবেষণা আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির ভিত্তি গঠনে সাহায্য করে।

0: ছিলেন এবং তেজস্ক্রিয়তার স্বতঃস্ফূর্ত বিকিরণ নিয়ে গবেষণা করেন। 1896 সালে ইউরেনিয়াম যৌগ থেকে নির্গত অদৃশ্য রশ্মির আবিষ্কারের মাধ্যমে তিনি তেজস্ক্রিয়তার গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেন এবং এই কাজের জন্য 1903 সালে মেরি ও পিয়ের কুরির সঙ্গে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩০ সালের আজকের দিনে অনুজাচরণ সেন প্রয়াত হন। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অগ্নিযুগের বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। দেশের স্বাধীনতার জন্য বিপ্লবী সংগঠনের সঙ্গে কাজ করার কারণে তিনি ব্রিটিশ সরকারের নজরে আসেন এবং আন্দোলনের সঙ্গে সময় শহীদ হন। ২০০৭ সালের আজকের দিনে তারাপদ রায় প্রয়াত হন। তিনি কবি, লেখক ও প্রাবন্ধিক ছিলেন এবং বাংলা সাহিত্যে হাস্যরস ও ব্যঙ্গ রচনার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। দৈনন্দিন জীবনের ঘটনা, মানুষের আচরণ, সামাজিক অসঙ্গতিকে তিনি সহজ ভাষায় রসাত্মকভাবে উপস্থাপন করতেন, ফলে তার লেখা পাঠকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। ২০২১ সালের আজকের দিনে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। তিনি বাংলা সঙ্গীত জগতের একজন তবলাবাদক ছিলেন এবং বিভিন্ন শিল্পীর সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলা সহযোগী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি সঙ্গীত শিক্ষার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০২৫ সালের আজকের দিনে জয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন এবং পরবর্তীকালে রাজনীতির সঙ্গেও যুক্ত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জনজীবনেও তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের আলাদা পরিচয় গঠন করেন।
1: আজ এই দিনে
0: তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যার জন্য আজকের দিনটা কিন্তু ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে উঠেছে। তোমাদের সঙ্গে আরও বহু বিষয়ে কথা বলবো এবং বলবো সেই বিশেষ দিনটার কথা, যার জন্য আজকের থেকে আগামী 15টা দিন আমাদের সবার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে তোমাদের জন্য মধুমন্তী বাগচির কণ্ঠে এই গানটা রইল, ফিরে আসছি গানের পর।

হ্যাঁ সত্যি, আমরা প্রত্যেকেই আমাদের পুরনো জীবনকে বদলে ফেলতে চাই, কিন্তু এই যে পুরনো জীবনকে বদলে ফেলবো তার জন্য দরকার একটা সঠিক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত হতে পারে এমনই যেটা নাকি আমার জীবনের পরেও আরেকটা জীবনকে বাঁচাচ্ছে। নারেপা ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু বিতোষক। আর আজকে কিন্তু একটা বিশেষ সময় শুরু, বা বলতে পারো যে বলেছিলাম যে আজ থেকে আগামী 15 দিন আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে থেকে শুরু হচ্ছে জাতীয় চক্ষুদান পাক্ষিক সপ্তাহ। একটা কথা ভাবো তো, যে একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিলেন, তার নিজের চোখ দিয়ে তিনি কোনোদিনও আর নতুন কোনো দৃশ্য দেখতে পারবে না, কিন্তু সেই চোখেরই একটি অংশ মানে একটা স্বচ্ছ কর্নিয়া হয়তো সেইটা দিয়ে অন্য কোনো মানুষ আবার পৃথিবীকে দেখবে, আবার পৃথিবীর আলোকে সে নিজের চোখে দেখতে পাবে। যে মানুষটি এতদিন অন্ধকারের মধ্যে ছিলেন, তিনি আবার দেখতে পেলেন তার মায়ের মুখ, আবার দেখতে পেলেন তার সন্তানের হাসি, আবার দেখতে পেলেন সকালের সবার প্রিয় সূর্য, আবার দেখতে পেলেন নিজের ঘরের সে প্রিয় দরজা যেটাকে এতদিন ওই আন্দাজে আন্দাজেই কিন্তু পার করতে হয়েছে। আসলে মৃত্যু একজন মানুষের জীবনকে শেষ করে দিতে পারে, কিন্তু তার একটা ছোট্ট সিদ্ধান্ত অন্য একজনের জীবনে নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। আর এই মানবিক বার্তাই আমাদের মনে করিয়ে দেয় জাতীয় চক্ষুদান পক্ষ বা ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইটের কথা। প্রতি বছরই 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত ভারতবর্ষে পালিত হয় এই চক্ষুদান পাক্ষিক সপ্তাহ, যার উদ্দেশ্য এক

সেটা হলো মানুষকে চক্ষুদান সম্পর্কে সচেতন করা এবং মৃত্যুর পর চক্ষুদানের জন্য মানুষকে উৎসাহিত করা। কিন্তু এইখানেও না একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই যে চক্ষুদান পক্ষ বা চক্ষুদান পাক্ষিক যে কথা বলছি, তার প্রয়োজনটা কি বা প্রয়োজন কেন হলো? এর উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু একটুখানি ইতিহাসের দিকে তাকাতে হবে। ভারতে এই যে ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট, এর সূচনা অ্যাকচুয়ালি হয়েছিল 1986 সালে। সেই সময়ও 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, এই সময়টিতে এই চক্ষুদান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্য বিশেষভাবে ব্যবহার করা হয়। এইমসের নথিতে 2008 সালে 23তম ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট পালনের উল্লেখও কিন্তু পাওয়া যায়, যা এই যে ধারাবাহিকতা তার দীর্ঘ ইতিহাসকে সামনে আনে। এই উদ্যোগের মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষকে বোঝানো যে মৃত্যুর পরেও একজন মানুষ সমাজকে কিছু দিয়ে যেতে পারে। চক্ষুদান সত্যি বলতে কোনো সাধারণ দান নয়, এটা এমনই এক দান যার মাধ্যমে একজন মৃত মানুষ জীবিত অবস্থায় হয়তো আর দেখতে না পেলেও অন্য একজন মানুষকে তার পৃথিবী দেখার সুযোগ করে দিতে পারে। এই জন্যই চক্ষুদানকে বলা হয় মৃত্যুর পরেও আলোদান। কিন্তু একটা জিনিস মাথায় আসতে পারে, সেটা হলো চোখ দান করলে কি হয়, মানে এটা আমার মনে হয় প্রত্যেকেরই বোঝা দরকার। সাধারণভাবে আমরা তো খুব সহজভাবে বলি যে চোখ দান বা চক্ষুদান, কিন্তু চক্ষুদানের মাধ্যমে মূলত কর্নিয়া প্রতিস্থাপন করা হয়। মানে কর্নিয়া হলো যেটা, সেটা হলো ওই চোখের সামনে যে একটা স্বচ্ছ অংশ, এইটাকে বলা হচ্ছে কর্নিয়া। ওই ক্যামেরার লেন্স যেরকম বাইরের আলোকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে, কর্নিয়ারও কাজ অনেকটা ওই ক্যামেরার লেন্সের মতন মনে করো। মানে বাইরের আলোকে চোখের ভেতরে প্রবেশ করা এবং সেই রকমভাবে আমাদের চোখে ফুটে ওঠে যে বাইরে আমরা কি দেখছি। তো কোনো ব্যক্তির কর্নিয়া যদি আঘাতপ্রাপ্ত, সংক্রমণ বা জন্মগত সমস্যাও হতে পারে, তো যাই হোক কোনো যে কোনো কারণেই যদি সেটা অস্বচ্ছ হয়ে যায়, তখন তার চোখের ভেতরে এই যে আলো যেটা বললাম যে কর্নিয়া সাহায্য করে, সেইটা ঠিকমতো আর প্রবেশ করে না, যার জন্য কি হয় তার দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যদি এই সমস্যাটা এমন হয় যে সুস্থ কর্নিয়া প্রতিস্থাপন করলে এই দৃষ্টিটা ফিরিয়ে আনা সম্ভব, তখন কিন্তু এই চক্ষুদানের দরকার হয়। তখন কি করা হয়, এই মৃত দাতার দান করা কর্নিয়া অন্য আরেকজনের মানুষের জীবনে নতুন আলো নিয়ে আসে। এই যে চিকিৎসা তাকেই বলা হচ্ছে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ একজন মানুষের জীবনের শেষ অধ্যায় অন্য একজন মানুষের জীবনের বলা যেতে পারে একটা নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ভারতে কর্নিয়াজনিত অন্ধত্ব এখন একটা গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। 2021 সালের কথা যদি বলি, সেই সময় স্বাস্থ্য মন্ত্রকের যে সরকারি অনুষ্ঠান, তাতে জানানো হয়েছিল ভারতে প্রায় 68 লক্ষ মানুষ এই চোখে কর্নিয়াজনিত সমস্যায় ভুগছেন এবং প্রায় 10 লক্ষ মানুষ দুই চোখেই এই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু আরও একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে 50 বছরের কম বয়সী মানুষের মধ্যে এই অন্ধত্বের যে কারণ, তার মেইন কারণটা হচ্ছে এই কর্নিয়া। একটা জিনিস জাস্ট ভাবো, এই যে অন্ধত্বের সমস্যাটা বা এই যে কর্নিয়াজনিত সমস্যাটা, এইটা যদি মাত্র প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কিছুটা হলেও ঠিক করতে পারি, তাহলে আমরা হয়তো বহু মানুষ আছে যাদেরকে আমাদের এই যে কর্নিয়া সেটা কিন্তু মৃত্যুর পরে দান করে তাদের জীবনে আলো ফিরিয়ে আনতে পারি। কিন্তু এখানেও বহু মানুষের বহু প্রশ্ন থাকে, যেমন অনেকে এটাও ভাবে, যাদের বিশেষ করে হাই পাওয়ার আছে বা অলরেডি চোখের সমস্যা আছে, তারা ভাবে যে আমার তো নিজের চোখই ভালো নয়, আমি কি চোখ দান করতে পারবো, বা আমার চোখ যদি আমি দানও করি তাহলে সেটা দিয়ে কি আদৌ কাজ হবে। আবার কেউ এটাও মনে করেন যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার চোখ কি আর কোনো কাজে লাগবে। কেউ এটাও ভাবে যে যেহেতু আমার চশমা আছে, তাই যদি আমি কাউকে আমার চোখ দানও করি তাহলে তারও চোখে পাওয়ার হবে, তারও চশমা হয়ে যাবে। আবার ধর্মীয় ভয়, সামাজিক ভয়, এগুলোও কিন্তু থাকে। কিন্তু এই ধারণাগুলোর সবকটাই প্রায় ভুল। এই যে চক্ষুদান, তার যে উপযুক্ততা সেটা কিন্তু আমরা কেউই নির্ধারণ করতে পারি না, সেটা নির্ধারণ করে চিকিৎসক এবং আই ব্যাংকের বিশেষজ্ঞরা। দাতার চোখ সংগ্রহের পর পরীক্ষা করা হয় এবং কর্নিয়া প্রতিস্থাপনের জন্য তা উপযুক্ত কিনা সেটা কিন্তু চিকিৎসকরাই নির্ধারণ করে। অর্থাৎ নিজে থেকে কখনোই ধরে নেওয়া যাবে না যে আমি চোখ দান করে দিতে পারবো বা আমার চোখ উনি নিতে পারবে, সেইটা বরং চিকিৎসকদের ওপরই ছেড়ে দিতে হবে। এই প্রসঙ্গে আরও একটা জিনিস জানিয়ে দিই যে চক্ষুদান মানে কিন্তু কোনোভাবে জীবিত অবস্থায় চোখ খুলে নেওয়া নয়।

চক্ষুদান মানে সবসময় তা হয় মৃত্যুর পর। মৃত্যুর পর দ্রুত আই ব্যাংক বা সংশ্লিষ্ট যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে খবর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ চোখ সংগ্রহের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ। চোখ সংগ্রহের যে পরীক্ষাটি বা প্রক্রিয়াটি সেটা প্রশিক্ষিত চিকিৎসাকর্মী বা আই ব্যাংকের যে বিশেষজ্ঞরা তারাই সম্পন্ন করতে পারেন। মুখের স্বাভাবিক চেহারা যাতে নষ্ট না হয় সেদিকেও কিন্তু বিশেষ যত্ন নেওয়া হয়। অর্থাৎ চক্ষুদান মানেই কোনো মানুষের শেষকৃত্য মর্যাদার সঙ্গে আপোষ করা হচ্ছে এমনটা কিন্তু নয়, বরং এটা বলা যেতে পারে তার মৃত্যুর পর মানবতার প্রতি তার শেষ উপহার। তবে বর্তমান পরিস্থিতি কীরকম সেই ব্যাপারে জানবো, তবে তার আগে একটা গান রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর।

গানের পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকের সুপ্রভাতের আসরে রয়েছে তোমাদের বন্ধু বিতর্ষক, আর বলছিলাম বর্তমান পরিস্থিতির কথা। ভারতে চক্ষুদানের পরিকাঠামো সেটা কিন্তু দিনে দিনে আস্তে আস্তে বাড়ছে। 2026 সালের মার্চে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 396টিরও বেশি আই ব্যাংক কার্যকর হয়েছে। এছাড়াও 2022-23 সালে যে কর্নিয়া সংগ্রহক, সেই যে সংগ্রহ তার সংখ্যা ছিল 62,370 এবং 23-24 সেইটা বেড়েই প্রায় 70-এর কাছাকাছি চলে গেছে। অর্থাৎ মানুষের মধ্যে যে সচেতনতা সেটা কিন্তু ক্রমেই বাড়ছে, সংগ্রহের সংখ্যাও বাড়ছে, কিন্তু আমাদের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। সরকারি স্বাস্থ্য নথি অনুযায়ী যে কর্নিয়াজনিত যে অন্ধত্বর ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় এখনও দানের সংখ্যা যথেষ্ট কম। সরকারি রিপোর্টে এটাই বলছে যে প্রতি বছর প্রায় 75,000 থেকে 1,00,000 কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন। কিন্তু আমরা যে আই ব্যাংক বাড়াচ্ছি তা সত্ত্বেও আমাদের কাছে তত পরিমাণ কিন্তু কর্নিয়া আসছে না। তাই যেটা বাড়াতে হবে সেটা হচ্ছে মানুষের সচেতনতা, বাড়াতে হবে পরিবারের মধ্যে আলোচনা, বাড়াতে হবে মৃত্যুদানের পর চক্ষুদানের প্রতি মানুষের আস্থা। তাই কেন চক্ষুদান পর্ব এত গুরুত্বপূর্ণ, তার জন্য শুধুমাত্র চোখ দান করুন এটা বলাই যথেষ্ট নয়, বরং মানুষের মনে থাকা ভয়, ভুল ধারণা এবং কুসংস্কারকেও দূর করতে হবে। এই সময় বিভিন্ন হাসপাতাল, আই ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচি করে, আয়োজন হয় চক্ষুদান সম্পর্কে সচেতনতা শিবির, এছাড়াও বিভিন্ন পোস্টার প্রতিযোগিতা, র্যালি, রেডিও এবং টেলিভিশনের অনুষ্ঠান এবং ডোনার পরিবারের সম্মাননা, বহু কিছু করা হয়। এই যে সরকারি উদ্যোগ, সেই সরকারি উদ্যোগ কিন্তু পুরোপুরি থাকে 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। এবং এই যে আজকে রেডিওতে তোমাদের সঙ্গে কথা বলছি, তো এই প্রসঙ্গে রেডিওর মতন গণমাধ্যমের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে একটা বার্তা মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে, দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে, তখন সেটা কিন্তু কেবলমাত্র একজন শ্রোতার মনে থাকছে না, সেটা সেই পরিবারের আলোচনায় ঢুকে পড়ে। আরও একটা ভুল ধারণাও আছে এই প্রসঙ্গে, যে অনেক মানুষ এটাও মনে করেন যে চোখ দান করলে কি পুরো চোখটাই অন্য মানুষকে দিয়ে দেওয়া হয়। এটার উত্তর কিন্তু না। চক্ষুদানের ক্ষেত্রে যেমন বললাম যে কেবলমাত্র যেটুকুনি প্রয়োজন অর্থাৎ কর্নিয়ার অংশই কিন্তু ব্যবহার করা হয়, আর দান করা প্রতিটা কর্নিয়ায় যে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত হবে এমনটাও কিন্তু নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 2017 সালে জানিয়েছিল যে সরকারি কর্মসূচির আওতায় সংগৃহীত দান করা চোখের প্রায় 50% কম কর্নিয়া প্রতিস্থাপনের জন্য ব্যবহারযোগ্য ছিল। এর কারণ হতে পারে দাতার বয়স, কর্নিয়ার মান, আগে থেকে থাকা রোগ বা অন্যান্য চিকিৎসাগত কারণ। কিন্তু উপযুক্ত না হওয়া টিস্যু থেরাপি বা প্রশিক্ষণ বা গবেষণার কাজে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তাই একটি চোখ দান করলেই যে তার মধ্যে পুরোটাই অন্যকে দিয়ে দেওয়া হয় বা পুরোটাই প্রতিস্থাপন হবে এমন যে সরল হিসাব, এটা করা কিন্তু ঠিক নয়। তবে সেই সিদ্ধান্তটা কিন্তু মূল্যবান, তাতে সেটা প্রতিস্থাপন হোক পুরোটা বা না হোক। আজকের যে চক্ষু চিকিৎসা সেটা কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি উন্নত। আগে সম্পূর্ণ কর্নিয়া প্রতিস্থাপন ছিল অনেক কঠিন পদ্ধতি এবং অনেক ব্যয়বহুল। আজকের দিনে যে কর্নিয়ান ট্রান্সপ্লান্টেশন সেটা কিন্তু অনেকটাই সস্তা এবং সেটা কিন্তু আজকের দিনে বহু মানুষ করাচ্ছেন এবং সুস্থও থাকছেন। তাই এই যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের প্রত্যেকের, আমাদের সবার একটাই কাজ, সেটা হলো পরিবারের সঙ্গে কথা বলা। আর এই আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে একটা অঙ্গীকার আমাদের করতে হবে, যে আমার যখন জীবনে শেষ হবে তখন আমি যেন আমার চক্ষুদান করতে পারি এবং সেইটা যেন নিজের স্বেচ্ছায় হয়, কারোর জন্য ভেবে নয়, কারোর কথা ভেবে নয়, একদমই আমার দেওয়া সমাজকে দান, বা বলা যেতে পারে আমার দেওয়া সেই মানুষটাকে দান যে মানুষটাকে হয়তো আমি দেখিনি নিজের চোখে, কিন্তু আমার চোখে সেই মানুষটা দেখবে। এই মুহূর্তে তোমাদের জন্য রইল আরও একটা গান। গানের পর ফিরে এসে তোমাদেরকে বলবো আজকের দিনে সেই গল্পটা, যেই গল্পটা তোমাদেরকেও এইটাই শেখাবে যে জ্ঞানের কোনো বয়স হয় না। এই মুহূর্তে তোমাদের জন্য রইল এই গানটা।

গানে পা ফিরে এলাম তোমাদের সঙ্গে, রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক। আর এইবারে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার পালা সেই গল্পটা যেটা আজকে তোমাদেরকে বলবো। আজকে তোমাদেরকে বলবো একটা অন্য স্বাদের, একটু কম পরিচিত অষ্টব্রক্র এবং জনকের গল্প। এখানে কোনো যুদ্ধ নেই, কোনো রাজনীতি নেই, আছে এক বিকৃত দেহ শিশুর আত্মবিশ্বাস, জ্ঞান এবং অহংকারের বিরুদ্ধে তার অসাধারণ বিজয়। মহাভারতের সময়ের কথা বলছি। মিথিলার রাজা জনক ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বিদ্বান রাজা। তার রাজসভায় দেশের নানা প্রান্ত থেকে পণ্ডিত, ঋষি, দার্শনিকরা আসতেন। সেখানে শাস্ত্র নিয়ে আলোচনা হতো, তর্ক হতো, জ্ঞান হতো, প্রতিযোগিতাও হতো। কিন্তু সেই রাজসভায় একদিন এমন একজন এলেন যাকে দেখে সবাই প্রথমে হাসতে শুরু করেছিল। তিনি ছিলেন একটি কিশোর, নাম অষ্টবক্র। অষ্টবক্র জন্ম থেকেই শরীরের আটটা স্থানে বাঁকা ছিলেন। তার হাঁটা ছিল অস্বাভাবিক, শরীর ছিল বেঁকে যাওয়া, আর সেই কারণেই তার নাম হয়েছিল অষ্টবক্র, অর্থাৎ আট স্থানে বাঁকা। কিন্তু শরীরের সেই বাঁক তার মনের শক্তিকে একটুও বাঁকাতে পারেনি। অষ্টবক্রের বাবা ছিলেন কহর নামে এক পণ্ডিত ব্রাহ্মণ। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, কিন্তু একদিন রাজা জনকের সভায় শাস্ত্রাজ্ঞে পরাজিত হয়ে তিনি বন্দী হন। অষ্টবক্র তখনও শিশু, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ বুদ্ধি। বলা হয় মায়ের গর্ভে থাকতেই তিনি বাবার বেদ পাঠের ভুল ধরিয়ে দিয়েছিলেন। একদিন কহর বেদ পাঠ করছিলেন, গর্ভের ভেতর থেকে অষ্টবক্র বলেছিলেন, পিতা আপনার উচ্চারণে ভুল হচ্ছে। কহর সেদিন অপমানিত হয়েছিলেন, তিনি রাগ করে ছেলেকে অভিশাপ দিলেন যে তুই আট

জায়গায় বাঁকা হয়ে জন্মাবি। আর সেই অভিশাপেই অষ্টবক্রের শরীর বিকৃত হয়েছিল বলেই কাহিনীতে বলা হয়েছে। কিন্তু এই যে শারীরিক বিকৃতি, সেটা কিন্তু তার জ্ঞানকে থামাতে পারেনি। বয়স যখন মাত্র 12 বছর, তখন অষ্টবক্র জানতে পারলেন যে তার বাবা বন্দি। তিনি তার মাকে বললেন যে আমি আমার বাবাকে ফিরিয়ে আনব। তার মা ভয় পেয়ে বললেন, তুমি তো এখনও শিশু, রাজসভায় শ্রেষ্ঠ পণ্ডিতেরা থাকেন, তুমি কিভাবে তাদের সঙ্গে তর্ক করবেন? অষ্টবক্র শান্তভাবে উত্তর দিলেন, বয়স জ্ঞানের মাপকাঠি হয় না মা। আর এই একটি বাক্যই যেন তার চরিত্রের পরিচয়। অষ্টবক্র যখন রাজসভায় প্রবেশ করলেন, তখন সেখানে শত শত পণ্ডিত বসেছিলেন। কিশোরকে দেখে সবাই প্রথমে অবাক, তারপর তার হাঁটার ভঙ্গি দেখে কয়েকজন হাসতে শুরু করলেন, এবং অবশেষে সবাই। একজন বলল, এই ছেলেটা পথা দিয়ে রাজসভায় চলে এসছে। আরেকজন বলল, এমন শরীর নিয়ে সে আবার শাস্ত্র আলোচনা করবে কি করে? সারা সভায় হাসির শব্দ উঠল। অষ্টবক্র থামলেন, চারদিকে তাকালেন, তারপর তিনিও জোরে জোরে হাসতে শুরু করলেন। সবাই অবাক। রাজা জনক জিজ্ঞেস করলেন, তুমি হাসছো কেন? অষ্টবক্র বললেন, আমি ভাবছিলাম আমি ভুল জায়গায় এসেছি। রাজা বললেন, কেন? অষ্টবক্র বললেন, আমি ভেবেছিলাম এটা জ্ঞানীদের সভা, কিন্তু দেখছি এ তো চর্মকারদের সভা। রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। রাজা জনকও অবাক। তিনি বললেন, চর্মকারদের সভা বলছো কেন? অষ্টবক্র বললেন, কারণ এরা সবাই আমার চামড়া দেখছে, কেউ আমার জ্ঞান দেখছে না। সারা সভা স্তব্ধ। যে পণ্ডিতরা একটু আগে হাসছিলেন, তারা মাথা নিচু করলেন। রাজা জনক বুঝলেন যে এই বালকের মধ্যে অসাধারণ কিছু আছে। জনক বললেন, অষ্টবক্র, তুমি কি সত্যিই শাস্ত্রার্থ করতে এসছো? অষ্টবক্র বললেন, হ্যাঁ মহারাজ। রাজা জনক বললেন, তুমি জানো তোমার প্রতিপক্ষ কারা? অষ্টবক্র বললেন, আমি কোনো মানুষের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি সত্যের সঙ্গে মিথ্যা তুলনা করতে এসেছি। এরপর শুরু হলো সেই প্রশ্নোত্তর। সবাই বসা পণ্ডিতেরা একের পর এক কঠিন প্রশ্ন করতে লাগলেন। অষ্টবক্র প্রতিটা প্রশ্নের উত্তর দিলেন যুক্তি, দর্শন আর আত্মজ্ঞান দিয়ে। অবশেষে সেই পণ্ডিতের কাছেও তিনি এলেন যিনি তার বাবাকে পরাজিত করেছিলেন। শুরু হলো তর্ক। একদিকে অভিজ্ঞ পণ্ডিত, অন্যদিকে মাত্র 12 বছরের যুবক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারল যে বয়সে ছোট হলেও জ্ঞানে অষ্টবক্র অনেক বড়। শেষ পর্যন্ত অষ্টবক্র তাকে পরাজিত করলেন, তার বাবা কহর মুক্ত হলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজা জনক অষ্টবক্রকে জিজ্ঞেস করলেন যে তোমার মধ্যে এত জ্ঞান কিভাবে এলো? অষ্টবক্র বললেন, জ্ঞান আসে যখন মানুষ নিজের অহংকারকে ছোট করে। আর মানুষ সেটাকে কি করে করে? অষ্টবক্র বললেন, শরীর নয়, জন্ম নয়, অর্থ নয়, মানুষের প্রকৃত পরিচয় হলো তার চেতনা আর কর্মে। তিনি রাজাকে বলেছিলেন, মহারাজ, একজন মানুষের শরীর বাঁকা হতে পারে, কিন্তু তার চিন্তা সোজা হতে পারে। কারোর শরীর সুন্দর নাই বা হতে পারে, কিন্তু তার মন যে বিকৃত, এমনটা তো ভাবা ঠিক নয়। রাজা জনক শুনে মুগ্ধ হয়ে গেলেন। সত্যি আজকের দিনে আমরা মানুষকে খুবই দ্রুত বিচার করি, কারোর চেহারা দেখে, কারোর পোশাক দেখে, কারো গায়ের রং দেখে। কিন্তু একটু আলাদা হলেই আমরা তাকে নিয়ে হাসি, যেরকমভাবে অষ্টবক্রকে নিয়ে সবাই হেসেছিল। কিন্তু এমন জীবনে অনেক মানুষ পাবে যাদেরকে দেখার পর তোমার এই ধারণাটা বদলে যাবে। তারা হয়তো দেখতে অতটাও ভালো নয়, তাদের পরিবার হয়তো অতটাও সচ্ছল নয়, কিন্তু তাদের সঙ্গে দাঁড়ালে, তাদের সঙ্গে কথা বললে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা স্পেশাল। কারণ ইতিহাস বারবার দেখেছে যে মানুষের ভবিষ্যৎ অন্যের কথায় লেখা হয় না। যেরকম অষ্টবক্রের শরীর 8 জায়গায় বাঁকা ছিল, কিন্তু তার আত্মবিশ্বাস একটুও বাঁকা ছিল না। তাই যে দুর্বলতা, সেই দুর্বলতা কিন্তু কখনোই শারীরিক দুর্বলতা আমাদের পরিচয় হয় না। আমাদের যে পরিচয়, সেইটা হলো এই দুর্বলতাকে অতিক্রম করে আমরা কতটা দূর যেতে পারছি। আর এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তবে স্টুডিওর ঘড়িকাটা বলছে আমার সময় কিন্তু একদমই শেষ। আজকে তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতোষক। আর যেরকম প্রত্যেক দিন করি সুপ্রভাতের আড্ডায়, তোমাদেরকে একদম শেষে দিয়ে গেলাম আবার একটা মিষ্টি গান।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: এখন শুনবেন দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মণ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিটি রোড বরাবর বরানগর ব্যারাকপুর পিঙ্ক লাইন মেট্রো প্রকল্পে ছাড়পত্র বা এনওসি দেওয়ায় কলকাতা পুর নিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি এই পদক্ষেপকে শহরতলির জনপরিবহনে এক উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বর্ণনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, 12 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, একই সঙ্গে হ্রাস পাবে গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের চাপ। জলের পাইপলাইন তৈরি নিয়ে সমস্যা হতে পারে, এজন্য অনুমোদনের পর দীর্ঘ 16 বছর আটকে ছিল এই প্রকল্পের কাজ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শহরে অত্যাবশ্যক পানীয় জল সরবরাহ ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই এই কাজ করা হবে, এজন্য আলাদাভাবে নতুন একটি জল পরিবহন পাইপলাইন তৈরির পরিকল্পনা করা হয়েছে। 365 দিনই পর্যটনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের পর্যটন দপ্তর এবার কাজ করবে বলে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন। বিধাননগরে রাজ্যের বিভিন্ন জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকের পর গতকাল এক সাংবাদিক বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট মৌসুমে নয়, সব ঋতুকেই পর্যটনে সমভাবে ব্যবহার করা হবে। প্রত্যেক জেলার দর্শনীয় স্থান নিয়ে একটি ট্যুরিজম প্যাকেজ তৈরির জন্য প্রত্যেক জেলাশাসককে অনুরোধ জানানো হয়েছে বলে মন্ত্রী জানান।
1: প্রত্যেকটি জেলা শাসককে অনুরোধ করা হয়েছে প্রত্যেক জেলার একটি ট্যুরিজম প্যাকেজ আমরা তৈরি করব, যেখানে ওই জেলার অন্তর্গত যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেই স্থানগুলোকে যাতে ভ্রমণ করবার সুযোগ থাকে। আমরা চাইবো যে ডিস্ট্রিক্ট সিটি ট্যুর, আমরা এর সাথে সাথে ঠিক করেছি যে ট্যুরিজমের পিক সিজন, আমাদের পর্যটন দপ্তর যেরকম ট্যুরিজম ফর অল এর কথা বলেছে, এবার আমরা যে স্লোগান নিয়ে আসতে চাই সেটা হচ্ছে 365 ডে ট্যুরিজম।
0: এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এসএসসি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের নাম রয়েছে ওই চার্জশিটে। ইডির পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, মাথাপিছু 10-20 লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল। গ্রুপ সির জন্য 15-16 লক্ষ টাকা এবং গ্রুপ ডির জন্য 10-12 লক্ষ টাকা নেওয়া হতো। মিডলম্যান বা মধ্যস্থতাকারীরাও এই টাকা তোলার কাজে যুক্ত ছিল। উল্লেখ্য, 2025-22 জানুয়ারি মূল চার্জশিট পেশ করা হয়। অতিরিক্ত এই চার্জশিটটি কলকাতার বিশেষ আদালতে পেশ করা হয়েছে গত 20 আগস্ট। যাদবপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাবলীর দায় স্বীকার করে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। ঘটনার তদন্তে গঠিত অনুসন্ধান কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণব কুমার চ্যাটার্জি। ওই কমিটির প্রথম বৈঠক হবে আগামী বৃহস্পতিবার। ওই দিন সকাল 10টার মধ্যে সংশ্লিষ্ট সকলকে গত 19-20 আগস্টের ঘটনাবলী নিয়ে যে কোনো তথ্য মেইল করতে বলেছেন রেজিস্ট্রার। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিধিনিষেধ জারি করেছে। গতকাল স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত এক নির্দেশিকায় জানানো হয়েছে, রোগী ভর্তির দিন এবং তার পরবর্তী আরও 2 দিন অর্থাৎ মোট 72 ঘণ্টা সংশ্লিষ্ট সরকারি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। 2006-এর পশ্চিমবঙ্গ মেডিকেল এডুকেশন সার্ভিস রুলের 2-1-এর তৃতীয় ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে রাজ্য সরকার যে কোনো সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস

করার সুযোগ সম্পূর্ণ বা আংশিকভাবে প্রত্যাহার করতে পারে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। রোগীর নিবিড় পর্যবেক্ষণ সুনিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত বলে নির্দেশিকায় জানানো হয়। তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়ে 20 জন সাংসদ অন্য দলে যোগ দিলেও তাদের এখনও NCPI এর সাংসদ হিসেবে অধ্যক্ষ স্বীকৃতি দেননি। এর ফলে লোকসভায় আলাদাভাবে বসার সুযোগ দেবার প্রশ্নই ওঠে না বলে দাবি জানিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। এই সাংসদদের বিরুদ্ধে দলবিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। আজ এই মামলা শুনানি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত সুজন মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবারের তরফে গতকাল বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে দোষীদের নামের তালিকা দেওয়া হয়েছিল। পরিবার সহ বিজেপির একাংশের অভিযোগ ছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে বাপিকে খুনের চক্রান্ত করেন বিজেপির পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলী। এরপরই গতরাতে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন মরু বেহাগ, রাগে খেয়াল, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে।

নজরুলগীতি শুনলেন পরিমল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন দর্পণ। উপস্থাপনায় ছিলেন অমরনাথ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুরুতেই গান শুনবেন ওস্তাদ রশিদ খানের কণ্ঠে, ছায়াছবি জব উই মেট।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলম্বো দ্বিতীয় ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। পূর্বাঞ্চল দলীপ ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। পুরুষদের AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবল 2027-এর যোগ্যতা অর্জন পর্ব খেলতে ভারত আগামীকাল উজবেকিস্তানের তাশখন্দের উদ্দেশ্যে রওনা দেবে। ইউরোপীয় সিনিয়র দলগত দাবা চ্যাম্পিয়নশিপ 2026 আগামীকাল শুরু হচ্ছে। আসি বিস্তারিত খবরে। কলম্বো সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনালু দিনুসা 85 রানে অপরাজিত আছেন। পাসিন্দু সারিয়া বান্দারা 80, কামিন্দু মেন্ডিস 32 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুতা 3টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন 1টি করে উইকেট। বৃষ্টির কারণে দফায় দফায় দিনের খেলা ব্যাহত হয়। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল। কলম্বো টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে শ্রীলঙ্কার ক্রিকেটার প্রভাত জয়সূর্যকে শাস্তির মুখে পড়তে হয়েছে। তাকে 1 ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এর আগে বিবাদে জড়িয়ে পড়ায় শাস্তি পেয়েছিলেন যশস্বী জয়সওয়াল ও আসিতা ফার্নান্ডো। পূর্বাঞ্চল দলীপ ট্রফির ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। BCCI সেন্টার অফ এক্সিলেন্সে আজ দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের তৃতীয় দিনে পূর্বাঞ্চল ইনিংস ও 210 রানে উত্তর পূর্বাঞ্চলকে হারিয়ে দিয়েছে। ফলোয়ানের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল আজ মধ্যাহ্নভোজে বিরতির পর 146 রানে অল আউট হয়ে যায়। যতীন ফেইরোজাম 39 রান করেন। পূর্বাঞ্চলের হয়ে অনুকূল রায় 5 উইকেট নিয়েছেন। ম্যাচে সংক্ষিপ্ত স্কোর, পূর্বাঞ্চল 467, উত্তর পূর্বাঞ্চল 111 ও 146। সেন্টার অফ এক্সিলেন্সে আরেক মাঠে অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচ উত্তরাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলকে জয়ের জন্য শেষ দিনে 67 রান তুলতে হবে। হাতে রয়েছে 3 উইকেট। ম্যাচ জয়ের জন্য 287 রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পশ্চিমাঞ্চল তৃতীয় দিনের শেষে 7 উইকেটে 220 রান করেছে। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 251 ও দ্বিতীয় ইনিংসে 222 রান করেছে। পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে করে 187 রান। পুরুষদের AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবল 2027-এর যোগ্যতা অর্জন পর্ব খেলতে ভারত আগামীকাল উজবেকিস্তানের তাশখন্দের উদ্দেশ্যে রওনা দেবে। ভারত গ্রুপ বিতে রয়েছে। ভারত 31 অগস্ট সিরিয়া, 23 সেপ্টেম্বর উজবেকিস্তান ও 6 সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। 8টি গ্রুপের প্রথম স্থানাধিকারী দল ও 7টি সেরা। দ্বিতীয় স্থানাধিকারী দল AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2027-এ খেলার যোগ্যতা অর্জন করবে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 3-2 গোলে মেসারাস ক্লাবকে পরাজিত করেছে। বিরতির সময় মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে এগিয়েছিল। মোহামেডান স্পোর্টিংয়ের লাল রেম সঙ্গা, অমিতোষ রায়, লালন গাই হাসাকা এবং মেসারাস এর গণেশ বেসরা ও শ্রীমন্ত কিষ্কু গোল করেছেন। ব্যারাকপুরে স্টেডিয়ামে অন্য ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 3-0 গোলে পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। লন্ডনে ক্র্যাভেন কটেজ গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচে চেলসি 3-2 গোলে ফুলহামকে হারিয়ে দেয়। চেলসির হয়ে জোয়াও পেড্রো, মর্গান রজার্স ও কোল পামার গোল করেছেন। ফুলহামের হয়ে জস কিং ও গঞ্জালো গার্সিয়া গোল করেন। ইউরোপীয় সিনিয়র দলগত দাবা চ্যাম্পিয়নশিপ 2026 আগামীকাল শুরু হচ্ছে। গ্রিসের ক্রিট দ্বীপের হার্সেনিসোসে প্রতিযোগিতা চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতাটি 75 এবং 65 বছরের বেশি এই দুটি বিভাগে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা আয়োজন করা হবে। 9 রাউন্ডের খেলা হবে প্রতি বিভাগে। উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাকঙ্গীর ভাকিদফ আবুধাবি চেস ফেস্টিভ্যাল

0: 2026-এ সোনা জিতেছেন। নরাউন্ডের ম্যাচে 7 পয়েন্ট পেয়ে তালিকার প্রথম স্থান থেকে সোনা জেতেন তিনি। রুশ গ্র্যান্ডমাস্টার ড্যানিল ডুবভ 6.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে রূপো পেয়েছেন। ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ার আরেক গ্র্যান্ডমাস্টার আলেকজান্দ্র রাখমানভ। অংশগ্রহণকারী 7 ভারতীয় দাবারু প্রথমে 10-এ দুজন স্থান পেয়েছেন। প্রণব আনন্দ ষষ্ঠ ও পি ইনিয়ান সপ্তম স্থান দখল করেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত্রি 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন নানা রঙের গান। শুরুতেই সমবেত কণ্ঠে লোকগীতি।

নানা রঙের গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শিল্পী সন্তোষ সেনগুপ্ত শোনাবেন নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা। এখন স্পটলাইটের বাংলা রূপান্তর।

পাউন্ড। 21 আগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এই বৈঠকে অংশ নেন। 21 আগস্ট অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠক নিয়ে আমরা আলোচনা করব। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অশোক সজ্জনাথ। তাঁর কাছে আমরা জানতে চাইব ভারত ও সিঙ্গাপুরের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ। অশোক সজ্জনাথ, আমার মনে হয় প্রথমেই আমাদের এই বিষয়টি জেনে নেওয়া দরকার যে একমাত্র সিঙ্গাপুরের সঙ্গে ভারতের মন্ত্রী পর্যায়ের গোল টেবিল হয়ে থাকে। বিশ্বের অন্যান্য এমন অনেক দেশ আছে যাদের সঙ্গে আমাদের আরও বেশি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, আরও অনেক বেশি বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে, কিন্তু সেই সব দেশের কারুর সঙ্গেই এমন কোনো ব্যবস্থা নেই যেখানে আমাদের দেশের 4 জন মন্ত্রী একই সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। এবারের বৈঠকটি চতুর্থবারের জন্য অনুষ্ঠিত হয়েছে। 2022 সালে কোভিড মহামারীর পরপরই দুদেশের মধ্যে এই গোল টেবিল প্রথম শুরু হয়। আমরা জানি কোভিড মহামারী বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির ক্ষেত্রে কি ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। সেই সময়তে আমাদের প্রয়োজন ছিল এরকম এক ব্যবস্থা যাতে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা মহামারী কিংবা অতিমারী সত্ত্বেও যেন আমরা সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত না হয় এবং অর্থনৈতিক লেনদেন বন্ধ না হয়ে যায়। ঠিক এরকমই এক পরিপ্রেক্ষিতে ভবিষ্যতের কথা ভেবে দুদেশ গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যেই বার্ষিক এই বৈঠক হয়ে থাকে। 2022 সালের পর দ্বিতীয় বৈঠকটি হয় 2024 এবং তৃতীয়টি 2025, চতুর্থটি এরপর এই দিনে অনুষ্ঠিত 2026 এই দিনে অনুষ্ঠিত হয়েছে। আর অন্য একটি বিষয়েও আমি জোর দিতে চাই, তা হল বহু দশকের পর দশক ধরে কূটনীতির প্রাঙ্গণে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি একই সঙ্গে একটি দেশের 4 জন মন্ত্রীকে একটি নির্দিষ্ট সময় একসঙ্গে বসিয়ে গোল টেবিল বৈঠকের আয়োজন করা অত্যন্ত দুরূহ এক কাজ। কিন্তু সেই দুরূহ কাজটি দুই দেশের আগ্রহের ফলে যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এবছরও আমাদের 4 মন্ত্রী এই বৈঠকে অংশ নিয়েছেন। সিঙ্গাপুরের পক্ষ থেকে 6-7 জন মন্ত্রী এই গোল টেবিল বৈঠকে অংশ নেন। দুদেশের মধ্যকার অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিঙ্গাপুরের আগ্রহ এই বৈঠক আয়োজনের মধ্যে প্রতিফলিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বর্তমান এই বিশ্বে আমরা দেখেছি শুল্ককে কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, একই রকমভাবে নিষেধাজ্ঞার মতো বিষয়কেও হাতিয়ারের মতো কাজে লাগানো হচ্ছে। অনুরূপভাবে সরবরাহ শৃঙ্খলকেও বেশ কিছু দেশ নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এরকম এক প্রেক্ষিতে আমাদের নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। ভারত সিঙ্গাপুর সম্পর্কের ক্ষেত্রে এই বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদেশের মধ্যে সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান রয়েছে, এর ফলে এই অংশীদারিত্ব আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হ্যাঁ, বৈঠক প্রসঙ্গে আমার যা মনে হয় বেশ কিছু ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এই প্রসঙ্গে আমি কিছু পরিসংখ্যান দিতে চাই। এই পরিসংখ্যান থেকে ভারত সিঙ্গাপুর দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা এবং গুরুত্বের বিষয়টি স্পষ্ট হবে। প্রথমত, আসিয়ান দেশ গোষ্ঠীর মধ্যে সিঙ্গাপুর হচ্ছে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বিনিয়োগের নিরিখেও ভারতের প্রতি বছর যত বিনিয়োগ হয় তার প্রায় 25% আসে এই দেশ থেকে। 2000 সাল থেকে এই বিনিয়োগের হিসাব করলে দেখা যাবে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে $80,000 কোটি বিনিয়োগ পেয়েছি তার মধ্যে $20,000 কোটি এসেছে সিঙ্গাপুর থেকে। এমনকি গত বছরেও ভারত সিঙ্গাপুর থেকে $20,000 কোটি বিনিয়োগ পেয়েছে। এমনকি বাণিজ্য লেনদেনের ক্ষেত্রেও ভারত সারা বিশ্বের সঙ্গে যে বাণিজ্যিক লেনদেন করে থাকে সিঙ্গাপুর তাদের মধ্যে ষষ্ঠ বৃহত্তম। টাকার অঙ্কে এর পরিমাণ $3,600 কোটি। সিঙ্গাপুরের সঙ্গে আমাদের লেনদেনের ক্ষেত্রে আমদানি ও রফতানির মধ্যে এক বিরাট বৈষম্য রয়েছে। আমরা সে দেশে রপ্তানির তুলনায় অনেক বেশি পণ্য দ্রব্য আমদানি করে থাকি। হিসাব বলছে আমরা সিঙ্গাপুরে $1,200 কোটি সমতুল্য পণ্য রফতানি করি এবং $2,400 কোটি সমতুল্য পণ্য আমদানি করে থাকি। কিন্তু এসব সত্ত্বেও সে দেশের সঙ্গে আমাদের লেনদেন বিশেষ করে রফতানির প্রচুর সম্ভাবনা রয়েছে।

এরকমই এক প্রেক্ষিতে 2026-এর এই আগস্ট মাসে দুদেশের মধ্যে চতুর্থ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্ভাবনা সম্পূর্ণরূপে খতিয়ে দেখা হয়েছে। সোনু সুদ, ভারতের সঙ্গে সিঙ্গাপুরের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সেই বিষয়ে এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্যিক লেনদেন নিয়ে বিস্তারিত জানালেন। বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ডিজিটাল জনপরিকাঠামো, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল, কৃত্রিম মেধা পরিচালন ব্যবস্থা, সাইবার নিরাপত্তা বিষয়ে সহযোগিতার কথা শোনা যাচ্ছে। আপনি কি এ বিষয়ে আমাদের জানাতে পারেন? অশোক সাজ্জনাথ, 2024 সালে সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকালে দুদেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি রূপায়নে তারপর থেকে প্রায় 3 বছর ধরে উভয় দেশই বহু পদক্ষেপ নিয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় 8টি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছিল। এই ক্ষেত্রগুলিতে দুই দেশের অংশীদারিত্বের বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিবছর দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। ভারতের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলে অর্থমন্ত্রী ছাড়াও রয়েছেন শিল্প এবং বিদেশ মন্ত্রী, এছাড়াও ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রীও এই বৈঠকে অংশ নিয়েছেন। তারা দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি এবং বিনিয়োগের ওপর জোর দিয়ে আলাপ আলোচনা করেছেন। যে 8টি ক্ষেত্রকে দুদেশের মধ্যে সহযোগিতার জন্য চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ছিল অর্থনৈতিক সহযোগিতা, কর্মীদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাইজেশন, সুস্থায়ী উন্নয়ন, যোগাযোগ, স্বাস্থ্য পরিষেবা ও ওষুধপত্র, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা প্রভৃতি প্রত্যেকটি ক্ষেত্রেই প্রচুর কাজ হয়েছে। এর বাইরে অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলাপ আলোচনা চলছে। গত বছর যে 6টি ক্ষেত্রকে সহযোগিতামূলক অংশীদারিত্বের জন্য চিহ্নিত করা হয়েছিল সেগুলি হল উন্নত উৎপাদন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, ওষুধপত্র প্রভৃতি। এছাড়াও সেমিকন্ডাক্টর ক্ষেত্রেও সহযোগিতার লক্ষ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। উভয় দেশই কর্মীদের দক্ষতা প্রশিক্ষণের লক্ষ্যে জাতীয় পর্যায়ের উৎকর্ষ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গাপুর সফরের সময় তিনি সে দেশের বৃহত্তম সেমিকন্ডাক্টর উৎপাদন একটি কোম্পানিগুলি পরিদর্শন করেছিলেন। সেই সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং ও আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এই সেমিকন্ডাক্টর উৎপাদনের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাও সহযোগিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে চিহ্নিত হয়েছে এবং দুই দেশের মধ্যে এই ক্ষেত্রে কাজও শুরু হয়েছে। এছাড়াও কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা, অত্যাধুনিক পণ্য দ্রব্য উৎপাদনের ব্যবস্থা, কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্সের মতন নতুন নতুন ক্ষেত্রেও দুই দেশ তাদের সহযোগিতা ও অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোনু সুদ, আমরা 2023-এ ভারতের ইউপিআই এবং সিঙ্গাপুরের পে নাও ডিজিটাল পেমেন্টের ব্যবস্থার মধ্যে সংযোগের কথা শুনেছি। আপনার কি মনে হয় বিশ্বব্যাপী আর্থিক সংযোগের ক্ষেত্রে প্রস্তাবিত ভারত সিঙ্গাপুর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা মাইল ফলক হয়ে উঠতে পারে? অশোক সাজ্জনাথ, হ্যাঁ, নিশ্চিতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর প্রভাব সুদূর প্রসারী হয়ে উঠতে পারে। এখন থেকে বছর তিনেক আগে যখন তেমনভাবে ডিজিটাল লেনদেন ব্যবস্থা প্রচলিত হয়নি তখন অনেকেই এই ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রশ্ন তুলেছিল এবং সন্দেহ করেছিল। তারা আজ ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বহু দেশের সঙ্গে ডিজিটাল সংযোগ স্থাপিত হয়েছে। এর শুরুটা হয়েছিল সিঙ্গাপুর দিয়েই। অন্যদিকে দু দেশের মধ্যে পর্যটন প্রসারেও গুরুত্বপূর্ণ কাজ করেছে। মানুষে মানুষে যোগাযোগ বেড়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সক্রিয় সংযোগ স্থাপিত হয়েছে। বর্তমানে তারা ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান ছাড়াই লেনদেনের কাজ করতে পারে। এর বাইরেও আন্তর্জাতিক সৌরজোট এবং গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স বা বিশ্বব্যাপী জৈব জ্বালানি সংক্রান্ত জোটেও সিঙ্গাপুর যোগ দিয়েছে, যা উভয় পক্ষের জন্যই এক সদর্থক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। সোনু সুদ, ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অশোক সাজ্জনাথ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আকাশবাণী কলকাতার স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশ নিলেন প্রাক্তন

জাপান রাষ্ট্রদূত অশোক সজ্জনাথ, সঞ্চালনায় ছিলেন সোনু সুদ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতিবার ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর অ্যাপ, মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনাদের মতামত এআইআর nsdtalks@gmail.com, airnsdtalks@gmail.com অথবা 9289-094-0444 নম্বরে হোয়াটসঅ্যাপ করে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 9:16 শুনবেন স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে পিয়ানো অ্যাকর্ডিয়ন শিল্পী অনুপম দাস, এরপর পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, এবং রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্র বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেইজিংয়ে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারত চীন সীমান্ত সহ একাধিক বিষয়ে কথা বলেছেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লিতে 58তম যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার

0: পুরস্কার তুলে দিয়েছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেটের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে যেমন বঞ্চিত করে, তেমনি বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও তা বিপজ্জনক। সেবা তীর্থে আজ 53তম প্রগতি বৈঠক সভাপতিত্ব করেন তিনি। শ্রী মোদী বলেন, মন্ত্রক এবং রাজ্যগুলিকে এই ধরনের প্রকল্প রূপায়ণে একযোগে কাজ করতে হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষেত্রে বিশেষ সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ এক দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআইয়ের দীর্ঘ এক দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত।
1: ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूं वो कैसा रिवॉल्यूशन लाएगा
2: और जब ये भीम सामान्य नहीं है आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है स्मार्टफोन है कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा।
0: অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1,78,00,000 টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় 24,162 কোটি টাকায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO এর তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্র আরও বিস্তৃত হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে রূপান্তর আসবে। একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের ভিত আরও মজবুত এবং এক্ষেত্রে দেশের অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র MSMEর অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ে বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিংয়ের প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী ডোভাল এবং শ্রী ওয়াং উভয় সীমান্ত বিষয়ক আলোচনার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী ডোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাংয়ের আহ্বানে গতকাল বেজিং পৌঁছান। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সে 58তম যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 অংশগ্রহণকারী কৃতী ছাত্রছাত্রী ও স্কুলগুলির হাতে পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লির পিতমপুরার বাল ভারতী পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। অনুষ্ঠানে শ্রী মেঘওয়াল বলেন, যুব সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা তৈরিতে এই ধরনের প্রতিযোগিতা বিশেষ সহায়ক হতে পারে। আগামীকাল শতবর্ষে পা দেবে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণীর কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্বের সম্প্রচার বুধবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী

0: কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রক ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025 প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT। 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথ স্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-এর বেশি বুথ স্তরের আধিকারিক BLO-দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়।
1: बूथ लेवल ऑफिसर्स भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है।
0: কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে কহ কালিদাস বইটি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, মহাকবি কালিদাসের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুব একটা পাওয়া যায় না। তিনি কালিদাসের সাহিত্যকর্মের মধ্যে দিয়ে তাঁর ব্যক্তিত্বকে নতুন করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে লেখকের প্রচেষ্টার প্রশংসা করেন। শ্রী শেখাওয়াত আরও বলেন যে লেখক কালিদাসের ব্যক্তিত্ব, চরিত্র ও অনন্য বৈশিষ্ট্যগুলোকে অত্যন্ত প্রাণবন্ত, আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাঁর এক পূর্ণাঙ্গ চিত্ররূপ দেওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য, কহ কালিদাস বইটি লিখেছেন যুগল যোশী। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ আম আদমি পার্টিকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন যে উন্নয়নমূলক কাজ করার পরিবর্তে সরকার মাদক সংক্রান্ত পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুই দেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপর জোর দিয়েছে। কলম্বোর সিনহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। সোনাল দিনুশা 85 রানে অপরাজিত আছেন। পাসিন্দু সুরিয়া বান্দারা 80 ও কামিন্দু মেন্ডিস 32 রান করেছেন। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এবং মানব সুথার 3টি করে উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন 1টি করে উইকেট। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প রূপায়নে বিলম্ব নাগরিকদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে বিপজ্জনক হয়ে ওঠে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে ভবতারিণী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুরুতেই কিশোর কুমারের কণ্ঠে গান শুনবেন দূর গগন কি ছাউ মে ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এতক্ষণ গান শুনছিলেন দূর গগন কি ছাও মে, ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। পরবর্তী ছায়াছবি চাঁদনি। শুরুতে শিল্পী লতা মঙ্গেশকর, বাবলা এবং অন্যান্যরা।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 30 অগস্ট রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ

থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে গান শোনাব রং দে বসন্তি ছায়াছবি থেকে। শুরুর গানে ডালের মেহেদি এবং চিত্রা।

শুনছেন রাংদে বাসন্তী ছায়াছবির গান, এবারে দ্বৈত কণ্ঠে মধুশ্রী এবং নরেশ আইয়ার।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আকাশ মূলত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণে হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিগত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বিগত 24 ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 76%। 25 আগস্ট সকাল 8:30 থেকে বৃষ্টির পরিমাণ ছিল 8.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন আপনাদের জানিয়ে দেব, 26 আগস্ট 2026 বুধবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা আকাশবাণীর জন্মদিনে।

কৃষি বিভাগের ভূমিকা এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, মোবাইল কম্পিউটার টেলিভিশন ও চোখের স্বাস্থ্য বলবেন ডক্টর শাগনিক সূর্যদাস। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী। 8:00 জানা অজানা কথিকা, লোহার বিবর্তন এ বিষয়ে বলবেন প্রফেসর উদয় কুমার চট্টোপাধ্যায়। 8:05 নজরুল গীতির অনুষ্ঠান, শিল্পী সুজাতা সরকার। 8:20 শুনবেন বাংলা কথিকা, আলোক বিনার সভামণ্ডলে মানুষের বিনা বাজে বলেছেন সৌমেন বসু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল, শিল্পী জয়নুল আবেদিন। 9:00 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানে। 9:25 জেলার খবর, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন মামুন ফারুক। 9:30 আকাশবাণী কলকাতার 99তম জন্ম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান, বেতার যন্ত্র নয় বিবর্তন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শশাঙ্ক ঘোষ, দেবাশিস বসু এবং স্বপ্নময় চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং শ্রীপর নাপাল। 12:00 শ্যামাসঙ্গীত, শিল্পী অঞ্জনা রায়। 12:15 শুনবেন লোকগীতি, শিল্পী লুপ্তা রায়। 12:30 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, কথিকা অবহেলায় ক্যান্সারের মৃত্যুর কারণ। এই বিষয়ে ডক্টর মৈনাক চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন স্মৃতিচারণ। 1:45 মহিলা মহল, আমার কলম, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, প্রত্যাশা। 2:30 আকাশবাণী কলকাতার গৌরবময় শতবর্ষের সূচনা লগ্নের বিশেষ অনুষ্ঠান, অতিথি ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, বিষয় গুগলি। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর অর্থনীতির বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা রিমিতা বসু সঙ্গে 2 শিক্ষার্থী। 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় চাঁপামণি বেসরা ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন কথিকা, মাদার টেরেজা এবং তাঁর কর্মকাণ্ড বলবেন সাধন কুমার মান্ডি। এরপরে শুনবেন লোকগীতি, পরিবেশনায় রবিলোচন মুর্মু ও সহশিল্পীরা এবং চূড়ামণি মুর্মু ও সহশিল্পীরা। সন্ধ্যে 6:38 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, এরপরেই শুনবেন কৃষি কথার আসর, বিকশিত বঙ্গকৃষিতে প্রাণী পালন এ বিষয়ে ডক্টর শান্তনু বেরার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এছাড়াও শুনবেন কৃষিক্ষেত্রে ভারত সরকারের এক যুগ এ বিষয়ে অধ্যাপক শঙ্কর আচার্যের সাক্ষাৎকার নিয়েছেন তনয়া বিশ্বাস। সন্ধ্যে 7:30 শুনবেন সমীক্ষা, রাত 8:00 আকাশবাণী কলকাতার শতবর্ষ উপলক্ষে সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের পুরোধায় থাকা 3 বরিষ্ঠ আধিকারিক, শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি, সুনীত চক্রবর্তী। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। শুনবেন প্রথম পর্ব। রাত 8:30 আইনি কথা, বিষয় কপিরাইট আইন, এ বিষয়ে আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী জয়নুল আবেদিন। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান। 9:30 নজরুল গীতি, শিল্পী অঞ্জনা রায়।
10:45 মিনিটে আধুনিক গান।

শিল্পী সুজাতা সরকার, 11টায় শুনবেন গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়, রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমেন নন্দী। আকাশবাণী কলকাতা, এবারে জানিয়ে দেব সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 26 আগস্ট 2026 অনুষ্ঠান পরিচিতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, 6:25 রবীন্দ্রসঙ্গীত চন্দ্রিমা চক্রবর্তীর কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 214তম পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী অঞ্জনা রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, সকাল 8:30 গজল শিল্পী স্নেহা চট্টোপাধ্যায়, 8:45 লোকগীতি শিল্পী লুপ্তা রায়, 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝাঁ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদফ, 11টায় শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী, 5:20 শুনবেন উর্বশী উপস্থাপনায় পুনাম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 শুনবেন গুল গুলশন, সন্ধ্যে 7:10 আধুনিক গান শিল্পী সবিতা মাসচারাক, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 শুনবেন স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 26 আগস্ট 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 45 সেকেন্ড। জয়।